কোন পিএস লাভ ইউ পিএস কোন পাকাপিন সোয়াত সসাকে সুজান্তে গাহিলুম গানে গুগমা সায়াং মগতুতুদলো পিএস লাভ ইউ তাগ সুলাত মার্তেস পারবা আলবোরেস ওবোসা ডিরেকশন নি জোন কারাকা পোহানেস স্পেনার জুয়েল বেনসে রেকর্ডিং এডিটর রান্দি তায়াত সাউন্ডম্যান আলডুইন নাকুরদা দালিত সা আর এম এন প্রডাকশন।